0: এবং অ্যালবাম নাবিজ ভিডিও মেগি দুয়ান মোবিলিটি কানেক্ট কাম ভাইবস কাঠমান্ডু Pequeño, bien chavalitum en Man Community Connect.
1: Hip-hop is right chill.
2: I am.
1: City to city, coast to coast.
0: From the block to the world, it's Community Connect. Yeah. Connecting culture, connecting you.
3: Y'all already know what it is.
4: This is my station.
0: Speak Farmer.